0: গলাজর হারামি করন্টু দেখে নন্দিয়া গজি পরস করম দু আচির মিঠাফিসমিয়ালাম আদে মা লক্ত রেডিওম দাওয়াস কামরোল মামুদনে সুরো পরস করম দু আচিরে তিনা চিরা দোনে চিরারাম দোনে তজুরা কনুয়ে কালটুয়ে পায় সাবি নামা খেলা দিন পরস করম দু ইটা গতিন করো আদে মা দাজি দেব উমর আলী কম্বমি বাকুরা ফায় সাবি নামা দিন বেজি সুরো পরস করম দু আচিরে দিন কাল্লো আারায়ে আজি বাকুরা ফায় সাবি কাউ বাতলার লিং বহেন খাদা দিমা না দু দিয়ে নু বানান দোসদা দিওয়া ইউ আমাদা বয়ং বয়ং গমা তোমাগানা লেনু বানা ইউয়া গাও বানা ইউয়া দিন নন্দিয়ে কুলাশিলা দুই মামবেজিও খা দলিল দোনে সনু ওয়াজি নিজির কনু দিয়ে ওয়াজি নো কুলাশি খেলা দিন দুই বেজির ওলো নমা কম্বসর আই ফান দুই
1: কুলাশি দই দিয়ে মারে গাও কনু এজে নাই না দই কনু রে চিজনার সীমা জৌরো জুই নো ওয়ারজি নো না গপসিনা দিয়ে আয়ো কুরমান সকেটিন চিয়নো এন সকেট ইন্ডিকেটিং সে না হার জু গারুমা গানা উরজিন না জিন সীমা জৌর ব্রন শিলান বদিও নো না গাদো কৃষি নিন বদিও নয় কৃষি দুমা থার্জু রাজি নো না গপসিনা দিয়ে আয়ো এই কুরমা সোলা ফানাল লান চিয়নো এন সোলা ফানাল দিন ইন্ডিকেটিং সে কুরমান দেন কনু ওয়াজিন কমা কারণ গে গু সো ওয়াজিন দু সোলা ফানাল লান
0: কারণ গে না দ্র লেনু বানান দই ওই মাদুন
1: কারণ গে দেন না শালা লেলে না দে রুয়ে আ কুরমান সোলা লান বদিজিন দেন না দিন আহজি আদাই না গদে থারজিন ইয়ো না লা লেলে না দে ইয়ো সোলা সো দি আম সো দি ফুটু সোলা লান পাইরা চেন দু নোজেন বাবিয়া সে কন্নু রুয়ে সোন দে উজেন গিয়া ইয় সোলা দিন ইউ মিন্দ সোলা পানাল সালাদিন মা নোয়াচার না দো লেমিয়া কাম কলতামা জু না দিন সে নোজানা কুমাল্লা আদমা চিরা যাও না নবসানা কাম চুইয়া সে রো লেজা কলজানা কারো আম সে বোঝেন বা চিদা মা জিগলা মাদ বোঝেন বা বিয়া আইয়ে ইতারা লা বিয়া গুরে মাকানি খেলা আ বিয়া ওলা গানা কারামবানি মা ফলান দিয়া ওয়া লা আই গানা কুল কুল কুল গানা বিয়া লিলিতা নোজনা মাসা দে কল জৈন ইয় কুরমান কৌসু দই বর্ণন দানা দে আলহামদুলিল্লাহ হার না সার আদমাই জৌরো কিজিরাম বর্ণই ফানজানা দেন কৌসু দে নান জেন বে রিচা না জান বে আসে আর জিন জা দা কোজা সানা সারালাই গাউন মানা জানা ইম দে নাশা কনুয়েন আওরো ইসানা দিন দাই ইউ আম সোলা ফানালস কালা কালা কাম দুনো গানা দু গু সো সোলা ফানালস 250 ওয়াটস ইন পেরাতেন 250 ওয়াটস দে সেই দিয়াউডু ফানাল দই নোয়াটা সেমে কৌসু মাছিন মা জামা সই নোয়াটা সেলম সেলম কলা কোয়ানা রো গনাচিন দি সীমা গুলিন সোলা ফানাল ইউ সোলা ফানালস কাউ সেই দিয়াউডু বাতির ফাল কালকাল জো
0: না কমাঞা আসুগানা রোয়ালো নমা আও সে বুতুরা আখি আও কে মাতের সে মা থজরা নাশা দোনে ফাইনাল মেন সে কাজি কনুয়েদা কাম্বো সরো সুদিন জমিরো কাম দোনে সে চিদা দিন জুনা মাজা সে রকল জিম্বাও ওয়ানডে আওলা খাওয়াই আরু টে সাদি নাংকারো সে মা থজরা সে রো গরজিন সুরচিদা আন্দো এং এচারে গুল্লুমা দিন বানান দোনে ইয়ে ইউয়া নাশা দোনে গারিয়ালান ওয়ানে মারে কমা মশালিন খনু থজুরা খনু ওয়া জিলেনু ইয়ে জুয়া লকটলা আর গার কামেদমা লকটলা গার্ড বা ফাইদা বারো ওয়ালজিন আমলা সকলা গারিয়েদিন ওয়ালটা গার গনাজেন লা উরজা দো ওয়ানে মারে জিরি আওয়া আতলান বানান দো ইউ মানবে জালা মশালেন কাম গার বরিন সারাই সেদিন মা কাউ সেদিন রো নেই বানান দো ইউই মানবে যাও
1: চাওয়াদু আম আম ব্রোদিন আম সো গার সাদিন না ইসা ফায়া সার্ভিস না যাইন গো ইয়া ফুটু গার দে দেন গ্রো বিলিন লাই আমা কাম বোসো গ্রো বিলিন দু লাই দই মোটো ফায়া সার্ভিস গনা কোজিন সো গনা যাইন কুরমান কাম সো এলেজ আম সো গানা উজেন নেয়া লেজা কোটাস ফায়া সার্ভিস সরু পাথন জিতিয়া দাই লমকচে দেই কলচিন দি মোটো কুরামা কোজিন মা কল যাইন দেয় ওলতা ফাটন দি গনাতিন ফাটন দি গ্রায়াতা আচমান গ্রিয়াতার মান দাউরুগা রুয়ে রেজনা garun har kwana lezina konu lati ja wani mashero faltin yiro amma wo andiya soyarwa buladiya nagadiya andiya riwajind fatwa da sam maklata konu cija da sam mazain shagoyen gairima har ma ode ngu soyarwajind kurman buladiya soyero cha loktiri gana barna karoginya buladiya sode kurman siya bonin wai konu cija kanadi goza konu arci ja kasamme na kasamme lejin so konu sai zaya aru wadu wajib dai konu cijiya kanadi goza pato jeuya ina wudu ka konu duka wudu konu naro ishin na wurza wai wurza ya bana sari dai sirdien dai kam do sirdi yum yo ngalau kala pan panza er u yai warta do
0: na'am
1: jim jeuya wurza wurza ya dai na da praza dai konu da isha na din dajin
0: kai
1: ginya fato er u yai du yai sama za su tan
0: na'am da na do ne jim fato garte aye na sharin ne shi na sharin bana do be jao katen jim man jim man
1: a tsero guluyen soktu da in garsa dinna fato du awoza amma kamla da katakowa katakowa makillata gabba fato la da garun zafal yoda ikonu chija zoro partin kuruman awado ina konu yen uru yen dikada luala lamka temashian kam de panzi kone panzi de konu chiz konu shilan badi zinade dai luala clan zo waltin kamboso den nyima ndio pande warnum sen ade suku amsoru biya cha mo jinna
0: garen kuru sama garen wajin
1: garin
0: cha gard putu sandina ro kame sandina ro wallo no ma ade so wajin ba
1: ade so wajin ba
0: na'am
1: a sama killata da suku dai bari jiya dai a wajin kuruma amsoye lefi amma nguso lefi amma konu cijiya isa fire service waya baksain ba cha nan ba fire service yan du so nazin be yayi wajib dan awwa zina di
0: na doro ishen nda na shado ne kuma awawa konu wazu lenu ye yazo ya suro awado ne amso asaran sorin man beji kakadambe kakadamante yambe kakadado ne fato yambe hatta loktula kawa kunten wane mare awala kame sirin man beji wana shado ne kakada anzudo ne wartina mada duwan pondo na shadin ne yebana dodo man beji aw
1: tawad na shadin bana diyan man beji
0: na'am
1: aw aduma paida do in fire service botai aduma company so do zoro daraja ndi nozana kuruman faida ndi zoro nozana dan company kasacin ba shokaren zuwar tana gullumiya amma konu chizu certificate fire service yen ma be fire certificate glafanum konu stana karyanum gayyan gayya warzinain dai certificate shima de dai shima company de Lagos in karaye ngo plemia ngo de ngo imgayin konu chizina gullumiya kazacin yo certificate de futu pandimindu dole sai nan dio resmia dai kakadi montie montim tamonu mai shadaso kakadi mpileso pato yuma elaso karya company elaso karya amana amma laso nyo sadia certificate doin konu chizina yadi shimanya tuljin awo futu kuma certificate de pandimindu konu richi ja fire service bonimin dan shima shadaro na min konu chizina im gayya ngo mko sakana dai fire service nya police station no zuzain nyo certificate sadia lenin police station is dai lenin ya ngo ya certificate fire brigade soruna dai nyo dapsain ba dai nyo police report walta kilzain dai kakadin defendma waltum dai court to lenin court affidavit lenin nyo sarin she kakari fire service ya soruna kakari police report ya soruna dai court te na shararan be kenan she dai ka da nyokil zain konuwar konuwe fannin duwar zina da aula so dai san masa ya koda fide bi da she shararan mi auza muko baksain sam sadin dai are suku dai awa dai wartana nyo dai ro zaya dai kuma awo ma kare ma jiri company do ne zafle zaya dai shikenan ya fujin wata kare gare nyo sudin amma wadi suri ma awadi suri ma sai bi animiya
0: na'am yo kuma fato ro wallo no ma company ga fato patwe waje kam da adesi da shi
1: patwe rollo no ma
0: na'am
1: jiri sala kawoso kawo mi ay watin kuma kuma kamande kawo rollo no ma loktu pallin samma wartin ba
0: kambosoro
1: dai reta ay wartin dai patwe rollo no ma dai isimya dokon lenye yejina din so kariya do din dai kuna din dawo adudun ziyai dawo milen dawo yai dai gorimya kudi mi fire service goya kuna ido e kone warzna rimin dai gorum awrimi da nyo certificate de tin fire service land go fan kuna adudu zungongai wartina dai police report do watun lenin police report de kulzen court afide bi de za kulzaya ya chararamin kulzaya dai central banko gonye yaden central banko yade ya dai misallo million mia warti dai sa di mia dai million pilar lari reta e du er uwa pilar lari du er uwa yayi dai nyo collection asaran bab pluzana du er u dai asarmo amma fa brigade boni ma million du warti yayi kakari nyo yemba dan andino nyende shada nyende
0: ade ngala zoro harami karantu wanda kan jase nan dia gozi paraskram dane wacure kuna karau ndara sami tapisku uskunu da uwa tin carewa Adiepo Umar Ali Gambomi Bakura Fire Service in Notina Mada Zandanyen Tenas Kumaro Bayan Andirochin Kala Putu Chiradoni Daji Chidaram Doni Tajurua Konwe Kaltie Fire Service in Notina Ma Kre Borne Daji Kladin Andiroben Nasidu Pantina Ata Nasha Doni Sandie Kasadu Sadu Kakonwa Doni Sandie Leza Nasha Konwa Z Tajurua Konwe Wazubanan Zasadana Masoda bayan zina atado ne dalila do ne kau alan atajura kone wakajinma da dalila da sama bayan nasidi pantina hata na shado ne taji shi awado ne kun konu kun gallecin ma finally notina ma shi kuntino na shadin andros bayan nasidi pantina da jukwa harami karantu kuma lokutan da sa aras kreta so ya kaka lokutan ne kula hawara karate sirna sawani shidai shati malaman gune kila hawara ya da kirajin.